0: রিমিক্স গার্ল নিপা চ্যানেলের এই গানটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনার ফিলিংস জানার জন্য আমি অপেক্ষা করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।
1: ইয়ো কৃষ্ণ সার এফএম
2: 94 মেগাহার্জ কৃষ্ণ সার জাতিকে দেস
3: কৃষ্ণ সার এফএম হো ইয়ো কৃষ্ণ সার এফএম
4: এক্সট্রিম এনার্জি ড্রিংক
5: টাইম চেক অইলে ঠিক 5 বাজেকো ছ
6: Extreme energy drink. Taste the difference. Feel the energy.